শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউ জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 19 মে মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন সময় ফুরিয়ে আসছে এবং যুদ্ধ অবসানের একটি চুক্তির লক্ষ্যে দেশটিকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে এবং তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, খুব দ্রুত, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। মার্কিন সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সিওস ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায় যে এক ফোনালাপে ট্রাম্প বলেছেন, আমরা একটি চুক্তি করতে চাই, তারা এখনও আমাদের প্রত্যাশিত অবস্থানে আসেনি, তাদের সেই অবস্থানে আসতে হবে, অন্যথায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইরানি কর্তৃপক্ষের ঘনিষ্ঠ বলে পরিচিত ফার্স নিউজ এজেন্সি রবিবার জানিয়েছে যে ইরানের সর্বশেষ প্রস্তাবের জবাবে মার্কিন পক্ষ 5টি শর্ত পেশ করেছে। এতে বলা হয়েছে ইরান সব রণাঙ্গনে, বিশেষ করে লেবাননে, যুদ্ধের অবসান, ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দকৃত তহবিল ছাড়, যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবি করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে ওয়াশিংটন 5টি শর্ত ঘোষণা করেছে। কোনো প্রকার ক্ষতিপূরণ দেয়া হবে না, ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা হবে না, ইরান থেকে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে হবে, ইরানের মাত্র একটি পারমাণবিক স্থাপনা সচল রাখার অনুমতি দেয়া হবে এবং যুদ্ধ অবসান করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কর্তৃপক্ষ জানিয়েছে একটি ড্রোন হামলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাঙ্গণের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। রবিবার

তারা ঘোষণা করেছে যে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা আরও বলেছে যে আগুন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ব্যবস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করেনি এবং সবকটি ইউনিট স্বাভাবিকভাবেই কাজ করছে। তেজস্ক্রিয়তার নিরাপত্তা মাত্রার ওপরও এর কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তিনটি ড্রোন পশ্চিম সীমান্ত থেকে দেশটিতে প্রবেশ করেছিল। এতে আরও বলা হয় ড্রোনগুলোর মধ্যে দুটিকে সফলভাবে প্রতিহত করা হলেও তৃতীয় ড্রোনটি একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে। মন্ত্রণালয় জানিয়েছে হামলার উৎস নিশ্চিত করতে তদন্ত চলছে। সংযুক্ত আরব আমিরাত এর আগেও ইরানের উপর্যুপুরি হামলার শিকার হয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটি ঘোষণা করেছিল যে ইরান তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে তার দেশকে অস্ত্র বিক্রি অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন এটিকে একটি খুব ভালো দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। লাই রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে উল্লেখ করেছেন যে চীন তাইওয়ানের কাছে তার সামরিক চাপ বাড়িয়ে চলেছে। তিনি চীনকে আঞ্চলিক অস্থিতিশীলতা এবং স্থিতাবস্থা পরিবর্তনের মূল কারণ হিসেবে আখ্যায়িত করেছেন। লাই জোর দিয়ে বলেছেন যে তাইওয়ানের জনগণ স্থিতাবস্থা রক্ষা করতে চায় এবং তথাকথিত তাইওয়ানের স্বাধীনতা বলে কোনো বিষয় নেই। তিনি বলেন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং দুই পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার মূল উপাদান। চীন সফর শেষ করার পর শুক্রবার প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প দরকষাকষির হাতিয়ার মন্তব্যটি করেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। টোকিওর উত্তরের এক জেলায় এক পরিবারের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় বিশের কোঠায় বয়স এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জাপানের পুলিশ। এই নিয়ে ছজনকে আটক করা হল। তদন্তকারীদের ধারণা, অন্তত আরও একজন সন্দেহভাজন ব্যক্তিদের একাজে নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার তোচিগি জেলার কামিনোকাওয়া শহরে একাধিক অনুপ্রবেশকারী একটি বাড়িতে বলপূর্বক প্রবেশ করে। 69 বছর বয়সী এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। খামারের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে আহত হন। রবিবার পুলিশ ডাকাতি ও হত্যার সন্দেহে 25 বছর বয়সী তাকেমাই মিউ উকে গ্রেপ্তার করেছে। তিনি টোকিও নিকটবর্তী কানাগাওয়া জেলার বাসিন্দা। ইয়োকোহামা শহরে একটি বিজনেস হোটেল থেকে তাকে আটক করা হয়। তার সাথে ছিল 7 মাস বয়সী তার কন্যা। আজ দিনের শুরুতে তার স্বামীকে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 28 বছর বয়সী তাকেমায় কাইতো বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের ধারণা, এই ঘটনায় একটি অজ্ঞাত পরিচয় ও অস্থায়ী অপরাধী চক্র জড়িত। এই সংগঠনগুলো হামলাকারী নিয়োগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। কানাগাওয়া জেলা থেকে 16 বছর বয়সী 4 জন হাইস্কুল শিক্ষার্থীকে ডাকাতি ও হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তারাই হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা মনে করেন, রবিবার গ্রেপ্তার হওয়া দম্পতি শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছিল। অপরিশোধিত জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যের কারণে জাপানের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে দেশটির মুখ্য দীর্ঘমেয়াদী সুদের হার 29 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। সোমবার জাপানের 10 বছর মেয়াদী সরকারি বন্ডের ইল্ড 2.8% পৌঁছেছে। ব্রোকারেজ হাউস জাপান বন্ড ট্রেডিং জানিয়েছে, এর আগে সর্বশেষ 1997 সালের মে মাসে বন্ডের ইল্ড এই পর্যায়ে পৌঁছেছিল। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যে তেলের দাম বাড়লে বাণিজ্য ঘাটতি দেখা দিতে পারে। পশ্চিম টোকিওর ওকুতামা শহরে পাহাড়ি পথে হাঁটার সময় ভালুকের আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর নাগাদ শহরের সাকাই এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দমকল কর্মীরা একটি ফোন কল পান। ওই ব্যক্তি দৃশ্যত তার মুখমণ্ডল বাহুতে গুরুতর আঘাত পেয়েছেন এবং তিনি অন্যদের জানিয়েছেন যে তিনি একটি ভালুকের আক্রমণে শিকার হয়েছিলেন। খবরে বলা হয়েছে, তাকে যখন হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি সজ্ঞানে ছিলেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত ছিল। শহরে কর্মকর্তারা জানিয়েছেন, লোকটি একাই হেঁটে যাওয়ার সময় ভালুকটির মুখোমুখি হন। টোকিও মেট্রোপলিটন সরকার সংকলিত ভালুক দেখার একটি মানচিত্রে দেখা গেছে যে এপ্রিল মাস থেকে ওকুতামা শহরে এ ধরনের 7টি ঘটনার খবর পাওয়া গেছে, যার মধ্যে গত 4ঠা মে সাকাই এলাকার একটি ঘটনাও রয়েছে। জানা গেছে, আক্রমণটি একটি জনবসতিপূর্ণ এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সংঘটিত হয়েছিল।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।